0: उजाला रेडियो डे अवे प्लस पर देश भर में सुनाई देता है। तू बता दे सबको इसे बताते ओ तो में तू सुन सके तू घर में सुन सके है उजाला रेडियो और उजाला रेडियो साथ में ले जाइए तू चाहे जहां पर जाइए तू जान है तो उजाला रेडियो
1: यू आर
2: उजाला रेडियो हेडलाइंस। De gemeente Stadskanaal heeft vannacht opnieuw 80 asielzoekers opgevangen die buiten moesten wachten bij het overvolle aanmeldcentrum in Ter Apel. Bij een gasexplosie in een kolenmijn in de Chinese provincie Shaanxi zijn 8 doden gevallen. In Colombia is een Nederlander opgepakt die vermoedelijk betrokken was bij een internationale drugsbende. Er komen steeds meer details naar buiten over het Franse echtpaar dat 2 jonge kinderen achterliet in een Portugees bos. De kinderen werden geblinddoekt teruggevonden.
3: En tot zover de headlines op Ujala Radio.

0: You are.
1: Dit is Helene Geest van de ANWB. Er staan voornamelijk korte files veroorzaakt door recreatieverkeer en door wegwerkzaamheden. Ook een paar langere files, zoals op de A16 van Rotterdam naar Breda op de Van Brienenoordbrug. Daar heb je nu 25 minuten vertraging. De hoofdrijbaan is daar dicht. Daardoor is het ook extra druk op de A4 van Den Haag naar Rotterdam tussen Den Horen en knooppunt Benelux. Ook 25 minuten oponthoud. Op de A2 van Utrecht naar Den Bosch tussen Vianen en Everdingen is de vertraging een half uur door slecht wegdek. De linkerrijstrook is dicht. En op de N279 Den Bosch-Roermond bij Beek en Donk is de weg helemaal dicht door een ongeluk. En tot zover de ANWB Verkeersinformatie.
2: Ujala.
3: मन के रहने वाला अंश ईशान भागोला का कल मून संस्कार है इस मून संस्कार के पुरुष पर प्रोग्राम में फरमाइश जारी किया जा रहा है इस बार नहमा को फरमाइश करें आज सुभाष भागोला और आज गीता भागोला सहतु पोता के लिए बधाई शुभकामना और आशीर्वाद के साथ

सुन वालो उजाला रेडियो के जरिए अगर आपको फरमाइश देना है स्टूडियो ईमेल ना info@ujala.nl आपके फरमाइश के लिए 15 vragen voor maar 100 euro op Ujala Radio. Toe ik hedem, ik e-mail bij naar info@ujala.nl 15 vragen voor maar 100 euro op Ujala Radio.